0: सब कुछ वैसा ही है, कितना बदल गया इंसान। सच बात है, हर एक चीज अपनी जगह पे है, लेकिन नियत बदल चुका है। हर एक इंसान बदल चुका है और बदलना भी चाहिए, क्योंकि इस दुनिया बदल रहा है। सिर्फ चीज़ें हैं जो अपनी जगह पे है, लेकिन दुनिया भी बदलता है। इसलिए हम लोग को भी बदलना चाहिए, लेकिन इतना मत बदल जा कि लोग लोग के पहचान नहीं पाते ही। और छोटा बन के अगर आप इस दुनिया में रहेंगे तो सदा हर एक जगह पे आप जा सकते हैं, आ सकते हैं। ठीक है दोस्तों, जैसे मैंने कहा था कि एक घंटे का प्रोग्राम हम निकालेंगे, अभी हम लोग न्यूज़ चलेंगे और रिक्लामा की तरफ, उसके बाद हम एक घंटे निकालेंगे। जो भी सही जवाब को दिया है अपने गाने को मांग सकते हैं, या भी वक्त है गाना मांगने के लिए। सही जवाब फराख वास ऑफ वेलकम फराख इनोइट या अंतर्दन, कौन सा चीज है, कौन सा ऐसा सवाल है जिस पे आप हाँ नहीं बोल सकती है। अगर आप सही जवाब आ चुका है भीतर अंदर, और लोग भी है जो एक घंटे का प्रोग्राम हम चलाएंगे एक घंटे, उसके बाद कुछ भजन होंगे। तब तक के लिए हम चलते हैं न्यूज और कुछ रेखलाम की तरफ। यूं गया और यूं आया,
1: हर काम के लिए हर अपर्टेंसी के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9736522347। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Raam Zoet wakalet ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden. Jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Zeker 49 opiniestukken in grote Nederlandse dagbladen zijn de afgelopen maand volledig door AI geschreven. Dat meldt AI Report. Van de 252 onderzochte bijdragen in NRC, Trouw, Volkskrant, Het Parool en FD was een vijfde AI gemaakt. Bij de Volkskrant ging het om ruim een kwart. Hoofdredacteur Pieter Klok noemt AI-gebruik ongewenst en beraadde zich op preventie. Het dodental van de overstromingen in Nepal en de Chinese regio Tibet is de 1000 gepasseerd. Met 987 doden in Nepal en 16 in China. Reddingswerkers gebruiken explosieven om arbeiders in tunnels van waterkrachtcentrales te bereiken. De premier meldt dat 279 arbeiders zijn gered en 4 lichamen zijn gevonden. Ruim 600 arbeiders zitten nog vast. In het Gelderse Overasselt is bij een schietpartij 1 persoon gedood. 2 agenten die ter plaatse kwamen na een melding raakten gewond en werden naar het ziekenhuis gebracht. Over het dodelijke slachtoffer is niets bekendgemaakt. De politie verricht aanhoudingen en doet ook sporenonderzoek op diverse locaties in Overasselt. Uit een ANWB-onderzoek onder ruim 1000 autorijders blijkt dat bijna een kwart veel last heeft van gestegen brandstofprijzen. 43% gaat minder uit eten, 4 op de 10 bezuinigen op vakanties en een derde pakt vaker de fiets. Een liter euro 95 kost momenteel ongeveer 2,60 euro, mede door de blokkade van de straat van Hormuz. En dan tot slot het weer. Vanochtend blijft het op diverse plekken droog met wolkenvelden, af en toe wat zonneschijn. Later klaart het in het westen op met zonnige perioden en stapelwolken en de temperatuur komt uit op zo'n 20 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: muziek en informatie. Bij Vahon Hindustani Radio.

आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597 87 57 939. Contact in Nederland 06 57 418 873. Autoverhuurbedrijf

0: जी हाँ दोस्तों, सैलरी गर्ल दाल भात और भांटा के चोखा, ये आखिरी नंबर था हमारा दीदी शांता खेमाई के जन्मदिन के उपलक्ष पर, और पूरा टीम की तरफ से एक बार फिर से जन्मदिन मुबारक हो दीदी, और यही मैं कहना चाहता हूँ। दोस्तों यहाँ से हमारा हिस्से का प्रोग्राम ख़त्म हो चुका है, अगले शुक्रवार को हम फिर से आपसे मिलेंगे, और तब तक के लिए मुझे क्षमा कीजिए, आने और जाने के लिए मुझे इजाज़त भी चाहिए, और हमारा लाइफ अभी होगा, हमारा भाई जॉनी नंबर वन आ चुका स्टूडियो में, पूरा डांस हुआ है, पूरा खाना पीना था जन्मदिन के उपलक्ष पर, चुनमुन भी हुआ है, हर एक को हमारा जहाँ तक आवाज़ है, जो जो प्रोग्राम पहुंचा, दांत तक आवाज पहुंचा, हर एक को एक बार फिर से राम राम नमस्कार कहते हैं। हम फिर मिलेंगे शुक्रवार के, तब तलक के लिए हम चलते हैं न्यूज की तरफ। न्यूज हम आप लोग को सुनाते हैं, और देखा जाए तो जी हाँ दोस्तों, चलो न्यूज और बयान की तरफ हम आप लोग को ले चलते हैं, उसके बाद हम फिर मिलेंगे शुक्रवार को।
1: म्यूजिक एंड इंफॉर्मेशन बाय फाहों हिंदुस्तानी रेडियो।
2: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Joost Niemuller vertrekt als hoofdredacteur bij Ongehoord Nederland na een verschil van inzicht over de inhoudelijke koers. Directe aanleiding was een uitzending van eind juli waar Niemuller stelde dat Hitler bepaalde zaken goed zei. Minister Letcher noemde de uitzending vreselijk en kwetsend. Het kabinet onderzoekt of de omroep uit het bestel gezet kan worden. EU-buitenlandchef Kaya Kallas verklaarde vandaag bij aankomst in het Ierse Wicklow dat het tekort aan luchtverdediging het grootste probleem is voor Oekraïne. Ze riep landen op onderscheppingsraketten met een aflopende levensduur te doneren. Juli en augustus waren volgens haar de dodelijkste maanden voor de Oekraïnse burgerbevolking door Russische escalatie. Zeker 49 opiniestukken in grote Nederlandse dagbladen zijn de afgelopen maand volledig door AI geschreven. Dat meldt AI Report. Van de 252 onderzochte bijdragen in NRC, Trouw, Volkskrant, Het Parool en FD was een vijfde AI gemaakt. Bij de Volkskrant ging het om ruim een kwart. Hoofdredacteur Pieter Klok noemt AI-gebruik ongewenst en beraadde zich op preventie. Het dodental van de overstromingen in Nepal en de Chinese regio Tibet is de 1000 gepasseerd. Met 987 doden in Nepal en 16 in China. Reddingswerkers gebruiken explosieven om arbeiders in tunnels van waterkrachtcentrales te bereiken. De premier meldt dat 279 arbeiders zijn gered en 4 lichamen zijn gevonden. Ruim 600 arbeiders zitten nog vast. Het weer dan tot slot. Vanmiddag schijnt in het westen geregeld de zon tussen de stapelwolken door. Elders vallen aanvankelijk nog enkele buitjes, waarna het overal droog wordt met een afwisseling van wolken en zon. Het kwik stijgt naar zo'n 20 graden bij een meest matige westenwind. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
3: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai, aap jaiye hamara website hai aur hamara email hai info@fahonfm.nl. हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक, और टेलीफोन नंबर 07-365-2247. मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247. Mauritius mein log kaise gaate hain, to Mauritius mein log kaise Bhojpuri song gaate hain, hum chalte hain us taraf aaj.

आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magentaweg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.

आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.